0: হাইলিট,
1: হাইলিট ওয়ে
2: গানা আদর গামা হাইলিট নে দে মাই আইখা গো
1: কাও ফেলা
2: হাই জাবানা জাং হো
1: মহলুয়া
2: দাদে ই দাদে খালে মারি আও সুরো আমু কই না মাংওয়েলা মা কুচাঙ্গা লাই জিলি ই গাও
1: এ ইয়ামগা
2: এ জুগু পাও গিসা
1: গেকি সান্দা
2: nga ga ni de mo kwa tengi ke pela ga o ga o tenta ke tenta ma boda ga ha ga le ka ntle le ga o di mo mantum di fetere ma ma ding ke se mo di mo o ke tenta mo a ile wena o ite tlo ta go se letsa ke a e sa ga mo kwa o no le se ke le sa lo la ga na ha o lo ntate wa ka le bitso la ga la mo sia ntate Sula Moahlodi abo ntate Daniel Moahlodi dingotlolo tsaka ke hlano supa ha o letho ke ke hlano supa ha o letho gobedi mopedi gobedi nne 5 7 0 8 12 84
1: nka ga ge batla ga le bohareng ga ge ge batla ga le bohareng ba mo re tswang le mo re yang ya se ge batla ga le bohareng jwa le he ile go ge batla ga qhobile ha ho